पत्थर वर्गीय आज इस गजोंग दो रणवीर एंड बी प्राक। Het volgende liedje in het programma Gitong Kelleher via Radio SBS is gezongen door Vijay Benedict en Chorus. I'm a Disco Dancer.

0: gezongen door Sonu Nigam, heeft u gehoord in het programma Gitun Kelleher het liedje Shirt. Het kwam uit de film Milan Talkies. En uit de film Hamraas komt gezongen door Udit Narayan in het programma Gitun Kelleher via Radio SBS. Tune zindagi mein aake zindagi badal di.
1: तुम सा कोई दूसरा इस समी पे हुआ तो रब से शिकायत होगी, तुम्हारी तरफ रुख किसी गैर का हुआ तो कयामत से पहले कयामत होगी।